0: जीवन जो तुजागर है।
1: नमस्ते भाइयों और बहनों, हेत इस बृहस्पतिवार के दिन आज दोनदा ओखतंत मई की 7 तारीख 2026 साल में द सेवेंथ डे इन द फाइव्थ मंथ ऑफ दिस ईयर। इस वक्त होते होते तो होइगल 6:02, 2 minutes ओवर 7:30। वेलकम टू द शो दैट ओपन्स योर आईज, द शो दैट स्पेल्स अ लॉट ऑफ एंटरटेनमेंट, सो स्वीट एंड सो नाइस, उजाला का मजा अब यंग, ट्रेंडी एंड एडुकेटिव। We starten de Wake Up and Update Show.
2: Maandag tot en met vrijdag. Jawel, iedere morgen van 7:30 to 9:00. Ujala Kamaja. Met nieuws, updates, uw horoscoop, het weerbericht, verkeersinformatie, diverse tips en heel veel andere leuke dingen. Afgewisseld met trendy hits en way back memories. Het is altijd gezellig en je blijft vlak hier. Uw gastheer, Satish Ramdat Misir. Ujala Radio. It's hot, hot, hot.
1: Het is een mooie, rustige donderdagochtend vanochtend. En ook vanochtend, mens, kinderen, wens ik u vanuit mijn gezellige zendstudio's in Amsterdam Zuidoost weer een vrolijke, frisse en gezegende ochtend toe. En uiteraard een van harte goeiemorgen, zonder zorgen. Jahabia programma Kusuntehei, Hia Waha Iderude. Koning koneken kan mee, ghar ghar mee, sagro sagro. Altijd vroeg, sabere, sabere, kejuni.

De jongste hitsingle van Bacha met Nora Fatehi in de clip en ene Sanjoy. Je hoorde Sajan Re. हम सोचिला आज के लिए जो अवल बातें पते की बातें नहले पे दहले की चीज था हमने आपको सुनाए समझाए और बताए थे नहीं रहा बल्कि जो अवल बातें पते की बातें रहा मैंने आपको समझा दिया सुना दिया और बता दिया Het is inmiddels geworden 4 minuten voor 9. Morgenochtend zit ze in haar boot AJ met Good Day with AJ. Iedereen allemaal rest mij nog een sunshine dag dien toe te wensen. Let goed op jezelf en all the best. Ik groet u met een prachtig lied. Janabe Ali van Satje Tunden en Ene Saj Het. Met Amitabh Bhattacharya komt uit de film War 2. Je hoort Janabe Ali.